রাসায়নিক অভিযুক্তিরা বৈকুণ্ঠনাথ শ্রীহরিণা এক অংশে নাচারী অংশে ওইরগা রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন ওইবিরগা সানবি শিবনার লীলা সাতকান্ড রামায়ণ সাতকান্ড রামায়ণ হেবদুদি বলকান্ড যোধাকান্ড নজাকান্ড কৃষ্ণকান্ড সুন্দরকান্ড যুদ্ধকান্ড উত্তরকান্ড আর সানবি কীবা সাতকান্ড রামায়ণ ই অধ্যায় মখাগে ওয়ারি হে দেবী নফম শিব আইন লিগে একান্তিক ভক্তি পুনি আনি লোং নাম সরবল ওর আজ সব পাপন বিমসু লাইন কোকনি কো দেবী হওয়ান সদা শিব এসম তাকবদ জগন্মাতা দুর্গা কৃকাঞ্জলি লোক নম নম প্রভু নাইবুগে নানা কথা পুনিং চং একান্ত ভক্তি নাম সরবর লোকজরি মখাগে ওয়ারি লিবিও জগন মতা দুর্গা না ভক্তি কচ্চরবদ ভবান সদা শিব হাই তার দেবী হন্ডক আইবো শ্রী হরি বৈকুণ্ঠনাথ হরি শ্রী রাম শিমলাথ প্রভু চিং সিং থাক্ত মহা অহিংসিগ কলের দাবো না পুরোহিত কটিব জৈগ আর আবোনি মচায় মাই পূর্ণ জৈগি ঘি থাও থইদিং মুহূর্ত চেং থইদিং মুহূর্ত রাবোনি মচা মাই পূর্ণ চেং থইদি ঘি থাও মসে জৈগ কুন্দ চোমথ চোমথা মা অহিংসি জৈগ তুম ইবুনা কি জৈগ প্রাণ মাংবদ রাবণ মশা মুখ জৈগ কুন্দ চোমথদ অহিংসি জৈগ পুনাহুতি পি রাবণ লাইগ্রিব আদম মশা মসু পুনমুখিং তুম জৈগ কুন্দ চেং থুইদিং ঘি থাকি মুদ ওইন মাংখ্রবদ রাবণ মাংখ্রে তুমখ্রে তুমখ্রবদ শ্রীরাম সন্দী মফমদ বিভীষণ মহাবৈষ্ণব বিভীষণ জানকি নন্দি সীতা উপরক্তন রাম চৌরণ কাল অগ্নি পরীক্ষা লং অযোধ্যাদ ভারত সহি তারা মারি হে নোম হেঁকি জৈগ কুন্দ চৌমথদ প্রাণ থাকে হাইবদ রাম অযোধ্যাদ এরেন হাল অযোধ্যাদ রাম লিঙ্গ পথে কনাগে ইং সবম আমর মেয়ে আজকে পিন্দু কুণ মাথোয় তাহ্রব আগুম ইং সবম পুনসি পুলব রাবণ পুষ্কর দোলাই তোমের এরেন অযোধ্যাদ অযোধ্যাদ রাম লিঙ্গ পথে অযোধ্যা প্রজা পুনসি কয়াকি হারাওনি নাইনে অযোধ্যা প্রজা পুনসি রাম সীতা লক্ষ্মী মসবি জানকি সীতা হরি মসব রাম লিঙ্গপদ অযোধ্যা প্রজা পুনসি কয়াকি হারাওনবগে আবু কনাগে জাতি জ্যোতি মাধবি মালিকা মালতি জাত পুনসি রাম চোরম কনবসি লংনপ অযোধ্যা প্রজা পুনসিং মতং মতং মতং লংনপ অযোধ্যা প্রজা পুনসিং খুঁ খুব পাইরপি অযোধ্যা প্রজা পুনসি রাম সীতা লিঙে হাবি অযোধ্যা চিন থ লংনপি খুঁ খুব গানপি মতোগমে আসুন অযোধ্যা থাদ বাসিষ্ঠ মুনি রাম ভগবান বো গঙ্গা জোন এরে গঙ্গা শুদ্ধ জোন সেনবদ অভিষেক সিংহাসনদ লিংসলি ভরত শত্রুঘ্ন আনি রামগি পটুকা পুছলক রামগি চোর এরেন কচি রামগি

আকাশবাণী ইম্ফাল কংলা চ্যানেল কি থরম তাবিলামিবসিংবু আদমকে রেডিও খোলই অরুণ বিলানা তারাম উচ্চবগুলনাগি মাসা থাকব হিয়েনি থামজরিবরমসিংসিজরি নিংসিংজব আসে হেক লোক লানথোচুগান তোমান তোমান মণিপুর ফিল্ম লোকচব ফিল্ম ইসেসিং পুং তরুক মিনে নিম্ফু থামজরি খুঙ্গি থরম খুঙ্গি থরমদ থামজরি আহানবদ আবুজম ইাইফব মাইতাই খুনু ইসই থরমি আরবদ তাহানজগনি ইাইফুম্বাল ইম্ফম লীলামচা হাইডোক ওয়ারেফ লীলা ইব ডোক্টর লাইশ্রম ইমোব লীলা পুথোপ নোথোবম রোমা পুথোপ তেবাংবাম তোমবি তোমান তোমান মণিপুর ফিল্ম লোকচব ফিল্ম ইসেসিং মা তান তাহানজগনি পুং তরে মিনে নিম্ফু মঙ্গ পুং নিপান মহৌসাগম থামজরি রেডিও লীলা রেডিও লীলা লানথোচুগান উ থাব আঙাওব লীলাগি আরব স্বরূপ লীলা সানবিগদ খোরি ফাব আর্টিস্ট অ্যাসোসিয়েশন লীলা কংবু পুং নিপানমাই সন্দোচুগান নাহারোল খোঞ্জল নাহারোল খোঞ্জলদ তাহানজগান এনভাইরমেন্ট হব হিরম এনভাইরমেন্টাল একটিভিস্ট ফিল্ম মেকার জিতেন ইউনামগ উনদুনা ওয়ারি সাবিগদ রাহুল হিদং পুং মাপন মিনিট তরমা আবুজম ইাইফব মাইতাই খুনু ইসই থামজরি মতম ইসই তাহানজগান পুং মাপনমাই পুং তর থামজরি মিয়ামনা তাবিনিংদ এস এম এস পোস্ট কার্ডকে খুঠাংদ খানবিরাকপা তাবিনিংবা ফিল্ম ইসইসিং মথং মথং হইনা